শ্রোতা বন্ধু, এইভাবে সঙ্গীতর যাত্রা চালিথিব, কিন্তু সময় হয়েগল আজ বিদায় নেওয়া। আশা করছি গীতাঞ্জলির আজর এই অধ্যায় আপনার মনক ছুঁই পারিথিব। মো আশিত আপনার রিও সাথী বিদায় নেছি। আগামী গীতাঞ্জলিরে পুনি থেকে নেই আসিবি কিছু নূয়া পুরোনা গীত ও নূয়া অনুভব সহ। সেই সুস্থ রুহন্তু, খুশিরে রুহন্তু। নমস্কার।

শ্রোতা বন্ধু, এইভাবে সঙ্গীতর যাত্রা চালিথিব, কিন্তু সময় হয়েগল আজ বিদায় নেওয়া। আশা করছি গীতাঞ্জলির আজর এই অধ্যায় আপনার মনক ছুঁই পারিথিব। মো আশিত আপনার রিও সাথী বিদায় নেছি। আগামী গীতাঞ্জলিরে পুনি থেকে নেই আসিবি কিছু নূয়া পুরোনা গীত ও নূয়া অনুভব সহ। সেই সুস্থ রুহন্তু, খুশিরে রুহন্তু। নমস্কার।